ছুটি পড়ে করছি 10টা রাত ছুটি আর এই 4টা রেস্ট। তারপর পিয়ন কে ফটো করছি, পিয়ন আসি করে বলুছি আজ কি খেলা স্কুল আইলো না, দুই তিন দিন হলো আমি তুই আসিনু বলি করে ঘর বাস করি, তার মা বাপা কে কই করি তাকে স্কুলে পটাও, আমার এমপি সেমপি বলে আমার স্যার মানে করতেছি মতো ফটো করতে নাই বলে আমি যাই কই দিই স্যার আইব বলি করে স্যার পিয়ন আজ কইলে করি ইয়ে করি নাই ছাড়তেছি মাকে। হ্যাঁ যাইতি কে গোটে চাকরি নাই আমার গাঁর গুপ্ত লোক বিকাশ কার চাকরি নাই, খালি এমতি মাটি সামান যে খরার আলে মাটি সামান করি এটা বঞ্চিত নাই তো জয়পুর আমার যাইকিনা মার্কেটে মার্কেট বলছি এটি কুলি করে এমতি ঘর কাম নাড় কাম কেউ কামরে লাগ করি করি করে আমি খাইবাটা ডাক্তার আমার এটি ডাক্তারখানা কোটা আর নাই ম্যাডাম খালি জয়পুর আগে যাওয়ার কথা জয় দুটা খরা ফেলে না খালি জয়পুর আগা আমার ডাক্তারখানা নাই এটি কি নাই তো ইয়ে অঙ্গনবাড়ির ইয়ে দিদি গুড়ে আমার আসছি কি না তাঙ্কর সেটা অছি গোটে ডাক্তারখানা গোটে ছোটটা অছি বলো সি সি দিদি আছে বসে খাইতি টিকে সিন্তি গাড়া মানুষ টিকে মেডিসিন দিয়ে করি মানে করে খাওতি আর অঙ্গনবাড়ি দিদি সবুজ দেখা চা করতেছি ভোল করতেছি তাকে মিশা কাহিঁকি খারাপ করবার নাই সকালে 9টায় তাকে স্কুল রে আসি অঙ্গনবাড়ি আসি করি বসি করি সবু যাক তাঙ্কু ঝিও পিলা মানুষ টিকা পড়া লেখা পেখা বলে যেটা চলছি সবু যাক করছি এমন দিদি যেটা তাকে দুটা মেডিসিন গিটা গাঁরে ভুলাইবা কইলে সরি সে ঘর ঘর কু ভুলি ভুলি দেব এই যে পেসেন্ট যদি সিরিয়াস হলা বলে মিশা সে আসি করি নিজে ধরি করে অ্যাম্বুলেন্স ফোন করে নিয়ে যাচ্ছি মেডিকেল নিয়ে করি জয়েন ফোন করি গোটা রাতে রই করি তাকে দেখা চাহা করি।

ডেঞ্জেরিয়াস ইস্ক এই চলচ্চিত্রের গীত শুনন্তু। শিল্পীমানে হলে রাহাত ফতে আলী খান, শ্রেয়া ঘোষাল এবং হিমেশ রেশমিয়া। গীত রচনা সমীর অঞ্জন, সঙ্গীত পরিচালনা হিমেশ রেশমিয়া।

জগন্নাথ, সেনাদারে হাজি যায়, সেনাদারে হাজি যায়, তিলক সদাত ব্রহ্মা শুধু শিশুরা যায়।

0: ইয়া বাসয় বাই তাই তাঙ্গি বারে তের জহরা না দরু শ্যাম সুন্দর পূজারি ওড়ে না তলে পেলকি জলকি আহেল তাকি হরি জানি বাণজা মানসি জহরা বাণজা
1: জহরা শ্যাম মামা না ওয়াকেট জিকেলা এঞ্জিনি ইয়া বা তাই বাই সবুতি জহরা
0: হাতে নিজ মার বাণজা
1: হ্যাঁ মামা
0: মা তাই বাই তাকে আপে বারে বেঞ্জিন লোক তাকে আপে বারে জানে তাকে যে মার চাষবাসতে কাতার ডাণী হাডা কাতা আনো
1: হ্যাঁ মামা আজকাল তো মার চাষবাস কিনি লোক তাকি মার চাষবাস কাতা হাডা আনো
0: মার তো পূজা নাই তাই বাই মার তো কুই লোক তাই কুই নর তাই এন তাকে চার মার চাষবাস মাদি মূল আধারা ওড়ে মার চাষবাস কে আসার মার নিডা বাত কাচিঞ্জাল তাকি নকে তাকি হারকা গাডু হর বরস কে আনাই মার তো নেশা অল্প শিক্ষিত আহিম নাই মাত্র মাদি আতে মূল আতে চাষবাস একা ওটা চাষবাস কে আসারে
1: হ্যাঁ মামা এদা তো চাষবাস হেন মা জীবিকা এদা তাকি মার

0: ই পাঁচত আমার বেচাই তাই বাই নিহি জু হতাতে রাহাঞ্জু হতাতে সারদা জুসকে হতাতে
1: বেশি নিহি হতাতে মানে বেশি নিহি পাঁচু মাছে
0: অজাঞ্চ বপিনা নস্কাই চে নিহি নিহি পাঁচিত আরে কা হজিত নিহি জু হতাতে ওড়ে বেঞ্জে নকুতিসকে নিহি হপিনে ওড়ে
1: হ্যাঁ মামা
0: হাতিনে আমার র রগ দুকাতে কাতা আমার হাডানো বানজা
1: হ্যাঁ মামা হাডানো
0: আজকাল তো মেশি নাই পিউ ইচ্ছা কা পিউ আহিম নে ওড়ে মাদি মাদি নিজ দিন ঋণ উণা হানে ইলে আচার মারে নাকি ইচ্ছি সারে পাগা পরিবর্তন আহিনে ইনেরি বাদল হাচা চিনে ই সময় তা মাঙ্গে থাকি হাঙ্গা তা আপে কি নাই তা আপে কি লোক থাকে আপে বুড়া বুড়ি কাকার পদা বারে থাকে রোগ দুকাশকে বানি সম্ভাবনা মঞ্জাম নে এদা পাই যে মার আজিকালি আহা তাই বাই ই নমের দুকা গাডি আহিনে ইদা পাই রাচাকা সাতারকা মানে কথা
1: সৎ কথা মামা এহনা কিছি সারে আজিকালি পিউর নেরিনে রিনে যে কি পিস্তু হুনে পিস্তি সারে পিউ পিহনে এমবাতি যু মার এইউ ব্যবহার কি নাই ইচি সারে মাঙ্গ পাগ পরিবর্তন জিনেরি পাগ পরিবর্তন সারে দিন বাদল আহা জিনে ই টাইম তা রোগ দুকা জিকি আস্তানে মাঙ্গ
0: জিকি আস্তানে ওড়ে মার সিনি কিন এনা কিছি বারে বাকি এই মানবিনু সবা বেড়া তা মানু নাড়া কাডাণ মানিনু হরু মারিসকে এই মানিনু এচেবাল তোমার কামানে তো হাজা এই তোমার ব্যবহার কে নাই বাজাল থাকি আপে কি গোসাল থাকি আপে এই মিহাল থাকিসকে আপ ওর এই সময় তাই না হিনে ওরা মার তিনাই মানে ইসকে মার মেশি নাই এচেবাল তা টাকুন চিনজি নাই ওরা আজকাল আষাঢ় বেড়ে তা গুরডি কুচা চিনজি নাই
1: কুৎকাসকে হচ্ছি
0: কুৎকা হচ্ছি নু ইয়া হলে বারে চিনজি নাই মাত্র সিনি কাহান মার তিনি কথা ইলা হি তিনা ইসকে রচাক বাদল আহিনে এনেকে পাগ বাদল আহিনে ইলা হি তিনি দেড় কুচা যাই কুচাসকে রন্ডি বাদলা হওয়া হিম এদা তাকি যে মাঙ্গে ই রোগ দুকা গাড্ডু চারে নোমের দুকা গাড্ডু আনে এনা কিছু নোমের আচারে আজকাল মেহদেরি গাড্ডি ইচি নোমেরি ই আঙ্গা তা আস্তে সার গাড্ডি তিরগি নেয় ইচি পেন্নি তিরগু আঙ্গা তা নোমের তাকি যে গাড্ডি আনাই ইন কথা
1: আনাই মামা আজকাল তি দিনা এলে তাই থলি তি দিনা অপেক্ষা নিন চিলে থলি টাকুস কেন হাই মাছে কি কুচা

0: শ্রোতা ভী সাক্ষরতা কম কেবল অ আ ক খ গ পড়া না সাক্ষরতা হচ্ছে আখি যে আখি আমি দুনিয়া দেখায়।
1: হ্যাঁ ঠিক কহিল, জনে অশিক্ষিত লোক বসষ্ট্যাণ্ডে ছিড়া হয়ে বসর নম্বর পড়ি পে না, ঔষধ দোকানের ঔষধর নাম পড়ি পে না, নিজ পিলার স্কুল বই মধ্য দেখি পে না, তা জীবন সবুলে পর উপরে নির্ভর করতি, কিন্তু জনে সাক্ষর ব্যক্তি সে নিজ রাস্তা নিজে খোঁজে।
0: সাক্ষরতা আমি আত্মবিশ্বাস দিয়ে, গোটিয়ে মা সাক্ষর হলে পরিবারের স্বাস্থ্য ও স্বচ্ছতা প্রতি ঠিক ভাবে ধ্যান দিয়ে সাক্ষরতা হি দেশের উন্নতির মূল দুয়া, যে দেশের অধিক লোক পাঠ পড়ান সে দেশ শীঘ্র আগুক বড়ে।
1: সাক্ষরতা নথিলে মানুষ আখি থাই মধ্যে অন্ধ, সে নিজ অধিকার জানে না, সরকারি যোজনা বুঝে না, আউ বারম্বার ঠকামির শিকার মধ্যে হুয়ে। তেণু শ্রোতা ভী, সাক্ষরতা কেবল সরকারঙ্ক দায়িত্ব নুহে, এহা আম সমস্তঙ্ক দায়িত্ব।
0: এতে সময় ধরে সাক্ষরতার মূল্য বিষয়ে কথা হলে, কথার অছি সাক্ষরতা সবুঠ বড় শক্তি হচ্ছেন মা, পিলার প্রথম গুরু মধ্যে মা, মা যদি পাঠ পড়ে পুরা পিঢ়ি আগুক বড়ে।
1: এই কথাকে আহুরি ভালোভাবে বুঝিবা পাই আজি আম গহনরে অছন্তি জনে বিশেষ অতিথি, চালন্তু শুনি নেবা তাঙ্কঠারু এক বিশেষ সাক্ষাৎকারটি।
2: নমস্কার ম্যাডাম।
3: নমস্কার ম্যাডাম।
2: ম্যাডাম আপনার পরিচয়টা টিকে আমার শ্রোতা ভনী মানুষ জনাইবে।
3: ম্যাডাম মো নাম বিচিত্রা হোতা, মো রায়গড়া ডিস্ট্রিক্ট রে রহুছি।
2: কোন করন্তি ম্যাডাম?
3: ম্যাডাম মো গোটে ঘরোই স্কুলে শিক্ষকতা করুছি।
2: কতটি পুও ছিল আপনার?
3: ম্যাডাম মোর গোটে তিন বর্ষর পুওটে।
2: তাহলে মা হবার অভিজ্ঞতা আপনার পাখে বহুত বড় আসিথিবা, দেখেছু পিলা বি সান অছি আপনার, এবে জাস্ট সি শিখিবা আরম্ভ করুথব, তো ম্যাডাম মা শিক্ষিত হলে দেশ শিক্ষিত হব, এপরি কাহিকি কোহাজে এর অর্থ কোন?
3: ম্যাডাম নিশ্চিত রূপে মোদু অনুভব করেছি সেইটা, যে মা শিক্ষিত হলে হি দেশ শিক্ষিত হব, কাহিকি না এর অর্থ হচ্ছে মা হচ্ছে পরিবার প্রথম শ্রেষ্ঠ গুরু, পিলা প্রথমে মা ঠু কথা কহা শিখে, চালা শিখে, ভালো মন্দ সব যা কিছু পিলা মা ঠু শিখে, তেমন মা যদি শিক্ষিত হয়ে সে নিজ পরিবারকে শিক্ষিত করে, পরিবার শিক্ষিত হলে পুরা দেশ আপাতে শিক্ষিত হয়ে যায়।
2: তাহলে জন পুরুষ ও জন নারী শিক্ষা মধ্যে পার্থক্য কোণ?
3: বহুত বড় পার্থক্য আছে ম্যাডাম, জন পুরুষ শিক্ষিত হলে কেবল সে নিজে শিক্ষিত হব, কিন্তু জন মা শিক্ষিত হলে সে তার পিলা পরিবার ও আগামী পুরা পিঢ়ি মধ্যে শিক্ষিত করিদিয়ে, তেমন কুহযায় পড়া পুরুষ শিক্ষা হচ্ছে জনকর শিক্ষা, নারী শিক্ষা কিংবা মার শিক্ষা হচ্ছে সমাজের শিক্ষা।
2: ঠিক কহিলে ম্যাডাম, তাহলে মার শিক্ষা পিলা উপরে কি প্রভাব পকায়?
3: বহুত বড় প্রভাব পকায়, মার শিক্ষার সিধা প্রভাব পিলা উপরে পড়ে, শিক্ষিত মা পিলাকে ছোটবেলু পড়িবার অভ্যাস, সময়ের মূল্য, সফাই রাখিবা ও ভালো সংস্কার শিখাই থাকে,

0: শ্রোতা ভী শুনে তো কন্যাশ্রমের কেতে সবু সুবিধা রয়েছে সবু কথার সার গোটি ঝিও পড়লে হি মা পড়ব মা পড়লে হি দেশ পড়ব তেবে শ্রোতা ভী সূচনা বাটু বাটু সময় আমি ইশারা দেলা কার্যক্রম শেষ করা নিমন্তে
1: তেবে কার্যক্রম শেষ করা পূর্ব শুনে নেব আগামীকাল আকর্ষণ সম্পর্কে আগামীকাল আকর্ষণের রয়েছে বেটি বচাও বেটি পড়াও হ্যালো ফোন ইন কার্যক্রম ঘর ও ঘরণী তেবে কার্যক্রম আপন মানুষ কিপর লাগিলা এসএমএস মাধ্যমে জনাইবে আমাকে এসএমএস করা নম্বর হচ্ছে 9438268568 পুনে থাকি রাখুছি 9438268568 আজ এতিকি রহুছু নমস্কার।

0: নকরি মাতর পাট অল পুড়ি রে বুস বলে আই গাই চরাইবা ভিতরে গাই তাস করবা ভিতরে আরি কেতে কাই কাইটা মন আছে আইটা মন জানি পারুস তুই
1: সেটা মাত্র কত সত কথা কই দিল
0: কাই গিন পাট না পড়লুস কোনি মকে হুম তুই কাই গিনে পাট না পড়লুস কো মকে
1: কাই বলবি আপা ইয়ে দে আম কে তো ডাবু ডুবা নাইনি সেটা লাগি বল করি খন্ডে কাম দাম করলে সরি খাদি খাইবাকে ডাবু এলানি আমার আয়া বিবা মন মিশাই এ গরু চড়াইবাকে কাপটাই দেলে
0: ইয়ে দে গরে ডাবু ন রেবাটা বলে আইটা তুমি খাইটা ন করি পারি কষ্ট পরি জিবা রাচি আকা মাতর বন্ডকু পাট পড়বা কাজে আজকাল ডাবু নাই বলে নহে কাই গিনে বলে স্কুল গলে তোকে পিন্ধবাকে ড্রেস দেলাইনি আই বুট পরাটা মন দেলাইনি ব্যাগ মিশা দেলাইনি তোর পেন্সিল রাবার বই পত্র খাইবাকে কাই কদলি মন সবু দেলাইনি পিলা টকি মনকে
1: জিনিস
0: আর নইলে তুই কাই বললুস নি তো আজকাল আর আগর পরা আছে তাকি আমার সরকার কেতে সুবিধা মন কর দেলাই কাই কি
1: সত কইলু সাপা এবে পাট খন্ডে ন পড়লি আছি বলি করি এবে জন্তি গলে সে
0: পাটল পড়িলে তুই মিশ জানবুস কোনটি ঠকবাকে ন পার তোকে
1: সান সান পিলা মন পাঠ পড়বাকে স্কুল গালাইনি সেটা মন দেখলে সরি মকে সারদা লাগলানি মাতর মোর তো আরে কোনটি এবে পাঠ পড়বাকে জিবি বললি
0: এ দে শুন তুই তো না যাই পারুস তোর বয়স হেলা বে কাই কি তোর পরা এমনি সান সান পিলা মন এমনি কোনটি রই গলা আছ তো অধা পাট ছাড়ি করি বলে সে মন কে মিশা সুবিধা মন আছে ডাকি ডাকি করি নেলাইনি বুঝলুস কি আশ্রম মন আছে আশ্রম তি মিশা রেবাকে খাইবাকে পিবাকে সবু পিরিয়া নে বুঝলুস কি আরে দেখ আরে আগকে তুই পড়বুস বললে মিশা আই কাইটা বলো ভাই পাট পড়বা লোন বলো ভাই আইটা মিশা মিলছি ফুনি
1: সেটা ফুনি মকে আমার সে দাদা পাড়াটা কইতে রেলা যে আগ তুন পাঠ পড়বো চাকরি মিললা পছে ফুনি সিটি পয়সা মনে
0: সুজবাকে পড়ছি বললে সুবিধা আছে কি নাই
1: সত্যি কই দিও
0: নালে তোর মুন্ডে কাইটা পড়লা পড়লা তো
1: ফোন করতে রে ভাই
0: ফোন মন আইলা বে ধার দেউ কি
1: ধার দেউ
0: হ্যালো চৈতি জন জোয়ার জোয়ার কে কইলাস নি পঙ্কজ বাবু ভাল আছিস কি তোমকে কাইটা খাইলাস আজি ওই রবিবার তো আজি আর কাই
1: পঙ্কজ বাবু জোয়ার লাগো
2: জোয়ার জোয়ার বাবা
1: মুই এবে যাই খাই নাই তা আরে খেটবি বললি নি তোমার ঘরে
0: আমার পঙ্কজ বাবু দে ভাই তোর পরা লোবরা নাই কাই কি তুই সি না চা পানি মিশা না দেউস নি পঙ্কজ বাবু আর কাই তোমার কাম কমা কেমন চাল্লা আছে ঘরে আর সব বলতো আলে আর আমার কার্যক্রম মন কেন তার লাগলা নি আলে আলে আলে এমনি সে আমার সব কার্যক্রম মন শুনতে রুয়া আর আমাকে এমনি সে ফোন করতে রুয়া বড্ডে সারদা লাগছি রইলু নি দেবে জোয়ার লাগো
1: জোয়ার জোয়ার
2: জোয়ার মামা
1: হ্যালো চৈতি জন
3: সকাল অল্প বর্ষা হল বর্ষা হল আমি টাউন টিকে আসি টাউন আগে বললে লুকুনি

0: Cheta amar apa ke bodo sar da lakhsi cheta kaisi je
1: oi ai ta mon apa kaisi kukura maus bond ku kaisi
0: ha cheta gura dui fillet para jekai dimi
1: ale tebe are amar karyakram mon bhol lagla ni
2: karyakram to sunli 30 tarikh ra amar sundar ar gote hero para ta ki taket kar kor de la
1: oi oi
2: নাইন পাঁচটি জলি ভাল লাগলা শুনলি আর তার জন্য তো সব ভাল লাগলা নি ভালো চৌকি জল রেডিও কে পাঁচ আর ভালো সর্দা লাগাওয়া গীত সব কার্যক্রম ভাল লাগলা নি ভোট গেট মিটা দেলা তিনি ভাল লাগলা নি এটা
1: ওই ওই আলে সঞ্জীব বাবু আমকে সময় কাড়ি করে এনতি সে সবু বেলে ফোন করতে রুয়া হ্যাঁ
2: হ্যাঁ বা হ্যালো রইলি মু আপা মামা জোয়ার জোয়ার
0: জোয়ার জোয়ার
1: হ্যালো বনকু মনু না লাচে কাই কি
0: সত কইলো সত হ্যাঁ
1: গটে গীত শুনাই দেবি তা তার পছে আরি বন মান ধরুতুন
0: শুনাই দেস তবে

0: निम्मान गीत कोड सुनायलु सफा
1: आले
0: ये बारी फोन मन आइला नि धर देउ
1: धरु की आले तुई धर तु ने
0: धर लिनी हेलो चैती जन
2: जोर मामा
0: जोर जोर के कोइलास नि बाबू ना होलब संगी दिया
2: मोइन नवीन कुमार जयपुर कुमार से जन कोइल ने
0: नवीन बाबू आदि खंडे राटू करी का काता लास नि आजि खंडे जबर खाइला
1: छस जबर बपु आइला जे
2: हाय नेशन शांति नजे কথাই দিল নি রেস্পন্সিবিলিটি রে উঠলি কায়ারে লগাই লগাই লগাই বসিলে ন লাগতে লাগে লাগলা
0: আলে আজি মুই বলে ভাবলি কাজ রবার কি নাই খন্ডে মাউস ফাউস খাই রেবা সেটা লাগি বলি করি খন্ডে রাটোর বপুরেলা পারা আজি কথা আলাস বললি
2: না মামা সেটা আমার নাই
0: নাই বলে আমার নবীন বাবু খন্ডে
1: ওই ওই ওই কথা কথা না খাতো
2: হাই
1: মাউস ন খাইলাস নি কি তো
2: খাইবু যে কেবে কি কেনতে সবুদিন নাই সব রবার কি সব মঙ্গলবার এনতে নাই যে কেবে করবে না খা
1: আলে
0: আলে সেটা না বল কথা
1: খাইবা কে কাইটা বল লাগছি তোমকে
2: বলাই সাদা কা খাইবার ভাল লাগছে এপা সে মাছ মাছ অন বলে খাইবা কে বিশেষ ইন্টারেস্ট বিষয় নাই
0: এলে আমার কার্যক্রম শুনলাস নি বাবু
2: শুনলেন না
0: কেন তা লাগলা নি আমার কার্যক্রম
2: গারে পুরা ভাল লাগছে সবু কার্যক্রম বড় লাগছে মুখে মুখে সাক্ষাৎকার করছো বাবা কি ভাল লাগছে মুখে বিভিন্ন রকমের সাক্ষাৎকার করছো রকম রকম সাক্ষাৎকার মনে আনতে চাই সেটা বেশি ভাল লাগছে আরে তো তো রুনা তো পুরো সিল মডেল ভাল লাগলা আর কাইটা আর কই সবু তো ভাল লাগা লাগলা পড়া ভাল লাগে না কোনটা
0: আরে বল কথা বল
2: কি কোনটা চেঞ্জ করা বলে আমি কই না পারে মকে সবু ভাল লাগে
0: নবীন বাবু আমার নিয়মিত শ্রোতা সেন্তি সে আমার নিয়মিত শ্রোতা মন কে কার্যক্রম ভাল লাগলা নি বলে আমকে মিশা বড্ডে সারদা লাগলা নি
1: বপু আইছে আমকে আর ভাল করি করবা কাজ
2: নাই বড়িয়া লাগলা নি কার্যক্রম মনে বেশি শিখবার দিন সজাক বড়িয়া বড়িয়া সাক্ষাৎকার মনে আনে কইছে বড়িয়া লাগছে
0: খারাপ লাগবাটা মিশা কইলে মিশা
1: আমি বদলবো কি নাই
2: নাই সেটা তো মতামত দেওয়াটা বরকাই সব প্রসেসার নকলে অভিযোগ করবো কথা আছে আমাকে অভিযোগ করার বাদ দিছে না।

0: অভিযোগ হলো তাই দাম করবো, সবু তো ভালো লাগলানি। আর সীতাকে আমি কেনটা করবো, সীতা পাই ভাল লাগা বল দেওয়ার কথা, বড় আতর লাগছে আরে।
1: আমি মিশা চেষ্টা করলুনি সবু হাটকে সবু বৈঠক লগে তোমাকে নিমান নিমান ভেটঘাট গঠবন শুনাই দেবু, নিমান নিমান গীত মনে শুনাই দেবু বাবু। এমতি সে আমাকে ফোন করতে রা আর আমার কার্যক্রম মনে শুনতে রা নবীন বাবু।
2: হ্যালো জ্যোতি জন,
3: জোয়ার আপা,
2: জোয়ার জোয়ার কি কইলাস? নি
3: রমেশ শান্তা কইলিনি বাটিকট নরমপুর জেলা তান।
2: রমেশ বাবু কেনে উঠি যায় রেলা সেটা
3: ঘরে আগে আপা মুই ফোন ডাইল করতে রেলি নাই আকা লাগতে রেলা।
2: ফোন মনে আইলা নি তো বাটে আইটা কিনে আরি।
3: হয় আপা ফোন মনে আইলা নি তো
2: তবে নরমপুর বাটে পুনি পানি পুনা অধিক মারলা নি বল শুনলি মুই।
3: নরমপুর পানি অধিক আকা মারলা আপা? বন্যা পরটা হিজার লা বলতে রেলা মুই তো নাই গলার।
2: ওই কোন বাটে বন্যা আই রেলা বললি নি?
3: নরমপুর বাটে।
2: আলে আলে তোমার বাট নাই?
3: আমার বাটে নাই কাটলা যে নরমপুর মিশা আর কোপড় জায়গাটি হেরিলা বন্যা হেরিলা বলি কইতে রেলা।
2: আলে আলে আলে বড় মা ডাক পানি মারলাই বরস।
3: হয় আপা পানি এমটি পানি মারলা, এমটি পানি মারলা যে
1: আজি
2: রমেশ বাবু আর কাম দাম কেমতি চাল্লা আছে তোমার?
3: কাম দাম হ্যাঁ আপা সব কাম দাম নিমান চাল্লা আছে।
2: কার বিবাহ আছে বলতে রেলাস যে এলা কি
3: বিবাহ সরে এলা আপা?
2: কাটার এলা তোমারটা কি?
3: তোমার
2: বাটে সুখসি সুখসা মিলছি কি নাই বাবু? রেট কেতে খাই?
3: রেট মাত্র না বুঝলাতে মেন বাটে মিলছি আছে।
2: আইটা তো বড়িয়া, আই দুই গড়ি মিশা কাম ন দে
3: আইটা হলে বড়িয়া লাগছে আপনার।
1: পোকাল বাক্যে সুপা বাজা।
2: আলে রমেশ বাবু এনতি ফোন করতে রু আই আমকে?
3: মুই ফোন করতে রবি কিনা? ফোন নাই লাগি গেল।
2: আরে আর কার্যক্রম মন ভাল লাগলা নাকি?
3: হ্যাঁ সব কার্যক্রম মন ভাল লাগলা। এই চৈতি জন হলো সর্দার লাগবে কি পেটঘাট মন সব কার্যক্রম ভাল লাগছে।
2: আলে তেবে আমকে এনতি ফোন করতে রুয়া আমার সংখ্যা তাইতে রুয়া। হ্যাঁ
3: ঠিক আছে পা রেমিন তে জয়ার
1: জয়ার জয়ার
3: জয়ার দাদা
1: জয়ার জয়ার।

0: হ্যালো চৈতিজন।
1: হ্যালো মামা, জোয়ার জোয়ার
0: জোয়ার জোয়ার কে কইল আসনি বাবু?
1: জয়পুর দাস থাক প্রকাশ দলি কইলনি।
0: প্রকাশ বাবু কেনতার আছাস?
1: ডল হচ্ছি মামা,
0: মুই জাগি রেলি হোক, কেড়ে বেলে ফোন করবাই লোক বলি।
1: মুই ফোন লগাই লগাই খাই যাইছি, লেবে লাগলা।
0: সব লোক আমাকে এমনি হেতাইলানি আজি জবর আকা, সেটা লাগি বলি কার মেশা ফোন লাগে আজি।
1: ওই আপা আমার কিন্তু আছো?
2: আপা বল আকা হচ্ছে কাই। আজি কাইটা আইস নাই কাই কি আইটা গিনে প্রকাশ বাবু কে এত না আইলানি।
1: হই আপা আইস নাই আজি।
2: হই সাদা বড় বাদা ন কোবে রবে।
1: হই এ ওন্ডা উদিটা রেলে।
2: হই হই
1: আসিটা আসিটা পাছে জুয়ারি কি।
2: হই কাই
0: ওন্ডা আর সাদা কি আপা?
2: ওন্ডা কে কতক লোক সাদা বললাইনি।
1: হই হই
2: কতক লোক আইস বলবে, কতক লোক সাদা বলি করে খাই ভাই।
0: সেটা কাই ফল পুনি?
2: ফল পুনি সেন্তি তো ফল বলি করে খাই দেবা রা নি প্রকাশ বাবু।
1: হই আপা আপা
2: আরে ঘরে সবু বললা চত কি?
1: হ্যাঁ বলো তুমি বলো।
2: আরে আমার কার্যক্রম শুনলাস নি?
1: হ্যাঁ শুনলাম আপা।
0: কাই কাই কার্যক্রম আমার ভাল লাগলা নি খন্ডে কই দিয়া কাই।
1: এ আমার ই গীতি রা আমার বুধবার দিন প্রোগ্রাম দেখি নাই কি
0: সারদা লাগা গীত। আরে কার্যক্রম ভিতরে কাইটা তোমাকে ভুল ন লাগলানি বলে সেটা মিশা আমাকে কোয়া, আমি সেটাকে খন্ডে বদলাইবু।
1: নাটক মন তো দেলাসনি? নাটক মানে
0: এবে বনাইলুনি, আরে গোটে বানাইলুনি, সেটা মিশা বাজাই দিব আরে অল্প দিন গালেশ্বরী।
2: মাসকে গোটে নাটক তো বজাইবু আকারি।
1: হই আপা মাসে গোটে বজাইগে না?
2: তুমি এমনি সে শুনতে রুয়া, আরে আমার কার্যক্রম মনে আমাকে ফোন করতে রুয়া প্রকাশ বাবু। জোয়ার লাগো
0: জোয়ার
1: জোয়ার।
2: হ্যালো চৈতি জন।
1: হ্যালো
2: কে কইলাস নি বাবু?
1: মাউসি জোয়ার
2: জোয়ার জোয়ার। এবে তো এতলি তোমকে আরে
1: মাউসি
2: আমার চিত্র সেন সবর বাবু কোন বাটে গোলা আই বলতেলি।
0: মুই ভাল আছি, মাতর আপা আজি সতেছে তোমাকে জবর হেতে তেরেলা
2: কাই গিনে বললে চিত্র সেন বাবু মোকে হেতে তেরলাই আইটা গিনে মুই তাকে হেতে তেরলি কাই নি বাবু।
1: আরে
2: কুয়া নাই কাই কি লাল গড়ি গলা নি বাটে আলে মোর কাছে তুমি কাই দিয়া কিনা। আরে কাই কাইটা মন বনাইলাস নি? বিড়ি বড়া ইডলি আরে
1: সিঙ্গড়া বিড়ি বড়া পুরি ভৌচে মালপোয়া জিলাপি গজা লবঙ্গ লতা

0: এবার যখন বিড়ি বাটলাসনি বাবু, সেটা সকালকে বিকবার কাজে।
1: হ্যাঁ সকাল লাগে, এবার বাটি বোটা করে তুই যখন পুরে দিছিস আগে, সকালে টিকে লেট হিসি কি নেই?
2: তরকারী মন কাই কাইটা বনাইলাস নি?
1: এটা গুগনি বনাসো মাউসি, মটর
2: চনা
1: চটনি হিসি, সম্বর চটনি হিসি।
2: এ গুগনি কেমতি বনাইলাস নি অল্প কই দিয়া নি মোকে, মুই মিস বনাইবি।
1: এটা ওটা পেস্ট করা হয়েছে মাউসি, আর অদা রসুন পকাই করে ফের তাকে পেঁয়াজ পকাই করে তেল মশলা মশলি দি করতে মাসে পকাশন চনা খেয়ে আর তার পাগি আসলা পুরা লাল দিয়ে আসলা বইলে আর
2: বিড়ি বড়া কে গুগনি
0: ইয়ার কোনাই নি আপা ইয়ে দে লাল টিপি গালা নিতি।
1: আমরা আর শ্রোতা গুড়ে বসম কথা হবে, শ্রোতা গুড়ে বসম বলতে আগে
2: আলে আলে দিয়া দিয়া কথা বুদিয়া।
1: হ্যালো
0: আলে বাবু, জোয়ার লাগো।
2: জোয়ার লাগো বাবু, তোমার না লোক কই দিয়া কে লাজে লাস নাকি? না লোক কই দিয়া
1: নে মাউসি মনে কেনারে কোলে
2: আদে কাই এলা কাতা না এলাই
1: ওই
0: লাজে লাস নাকি
1: ওই
2: আলে জিত্রসেন বাবু এনতিসে আমকে ফোন করতে রুয়া আমার কাট করো মন শুনতে রুয়া হ্যাঁ
1: ও মাউসি রহিলে নমস্কার জয় জগন্নাথ।
2: জয় জয় জয় জগন্নাথ।
0: জবর ফোন মন কেটলা আপা?
2: জবর আর ফোন মন না করত কি ভাই বইন মন জাগি রে ভাই, কাই কি কাতাইবু বলি করি কি নাই আলে বেল মিসা এলাবে
0: এলাবে আপা,
2: তুই তো স্কুল যাবে
0: মুই আর কোনতি জীবিতা আমার গাঁর পিলা মনকে পাঠাইবি।
2: আলে আলে পাঠাতুন তবে জু কি
0: জু জু
2: আলে ভাই বইন মন গালুনি তবে জয়
0: জয় জয়।

সেন্ট জোসি। কেতোটি গীত এবং গজল প্রচার করিব রাতে 9:30। শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রম শুণবে রাতে 10। এতে খেয়াল পরিবেশন করেছেন শিল্পী মল্লিকার্জুন মনসুর এবং রাজশেখর মনসুর। শিল্পী কণ্ঠে রাগ শুদ্ধনট। রাতে 10:30 শুণবে হিন্দি চলচ্চিত্রর গীত। এথিলা সান্ধ্য অধিবেশনরে প্রচার হচ্ছে বিভিন্ন কার্যক্রম সম্পর্কের সূচনা।

ভগবান কো যে যে ভাবরে ভজে সেই ভাবরে পায়। পূর্ব জন্মরে ভগবান কর দ্বারপাল থিবা দুই ভাই শিশুপাল এবং দন্তবক্র ব্রহ্মাঙ্ক পুত্র চতুঃসেনঙ্কু বালক প্রায় উলগ্ন মনে করি ভগবানক নিকটকু সেমানকু ন ছাড়িবারু তাঙ্ক অভিশাপরে অসুরকূলরে জন্ম হই তৃতীয় জন্মরে সাপমুক্ত।

শ্রোতা বন্ধু, আমবর্গক সশক্ত আোজগারক্ষম করা অনেক যোজনা কার্যকরী করেছেন আম সরকার। ক্ষুদ্র ব্যবসায়ক প্রোৎসাহন দেওয়ার আরম্ভ করে বৃহত উদ্যোগ যুববর্গক আর্থিক সহায়তা দিয়া যাচ্ছে, যা ফলরে অনেক যুব উদ্যোগী বাহু। আত্মনির্ভর ভারত কু বল দেবা স্বরূপ যুবক যুবতী মানে দেশের বিকাশে ভাগিদারী হচ্ছেন। চাকরি করা অপেক্ষা চাকরি দেবার মানসিকতা রাখুছন্তি। মেক ইন ইন্ডিয়া অভিযান।